Agepsum la avache fesengi numa samigin samlu chude. Alla ain basapcheng kepsum thaming wa koyemba tajengi technology. Kaknu tagi koyemba tajengi vele the khen kusing nitum. Koyemba technology vele koyemba tajengi vele tajengi ren thobo kusing nit pung. Tagi tagi tak thava tak yuma sire yemle. Tajengi denan bo o manga manga ke yung ba ka i sodok no thok suba heke ang manga manga yambok chok se ke vek pa pang bisa vaha sasot sarang timbe no ba mo ing fem ba mo ing pi masiren lagi sa inghang sapma vaye sa inghang den o gap mejogu ken sa inghang in ken ingwan den o kep maren lagi yor kien lak choge kuvha sa inghang thik loyen kuvha লাভিক থালিক লাকচোগে খেন এগং নঙেক নঙেক থোবো পোখেরা পে নিভোং থিকিয়ত আং ফাংকিপলে তেমুকিরেন কোম্ভো পোখে হ্যাকি আং মেনছাম গে নাম ইয়াপমি সা হারে তেমুকি লাম নোভা ফেম্বা মু ইং খেম মেহেকু খেন নো তং দং সামলো ইংঘং মাঘা মাঘা বা ইংঘং নো তং দং সাপচেং তেমুকি লাম মেঘেপসু আং নিংবাতাম মায়াবক মেজোগু খেন ইগং নঙেক নঙেক প্রিন্টিং প্রেস রেন কোম্ভো পোখে হেকি আং টিভি মুনলা ইং মুন ইং ইন্টারনেট স্যাটেলাইট কোম্ভোরেন কেরেক কেরেক থোবো বা পোখের পে কোয়েম লেগ কেরেক লে হিম হিম হেমু মুল্লা ইং মুন ইং ওয়া তগি তগি লাভিক নে চিরে রত ইং ঘং কেগে পাতেন হেমু কোয়েম লে মিক মুন ইং লামিক সিরাপ ঠিক লে খেনতেন হেমু কেত কোয়েম লে মেবাতু কেরেক হুক হেপ মো ইকসা খাম্বে মেবক খুয়াং ওয়া কন কোয়েম বা টেকনোলজি রে মেনছাম গে নাম ইয়াপমি সা রেন হিংমনিন শেখা ই সুরু বা চৌগুয়াং ওয়া কর থে ইয়াম্বক রেনছাং নো বা নো ফেম্বারেন চেয়াম্বো পুং কাকনু তগি নো বা চেয়াম্বো সুম্বো হা খেপসুম কন কোয়েম বা টেকনোলজি রে হিংমন সুরু বা চৌগুয়াং ওয়া হিমু ইংমা আং খামগু ইয়াকংবা বা কেরেক ইংঘং হা খেমা সুক্তেত হিমু ইংমা আং মাংঘা মাংঘা কাই সোধো খানু তাজেংমা সুক্তেত তুমা তুকমা সাকমা কেরেক নিধো খোদেত হিমু ইংমা আং মাংঘা মাংঘা বা নিয়ারা হা ওমেপমা সুক্তেত মাংঘা মাংঘা বা কাই সোধো খানু নিন্দাং বা কাই খেংসিন হিমু ইংমা আং ইয়রিক নিসাম রেন পানহা লামা নিমা খেম্মা সুক্তেত ইয়া সুয়েম খোদেত আল তাফেম বা সুম্ভো খেপসুম ঠিকসিগে পেপমো নিন্দং বা কই সুদো খানো ইয়েন নে কই সেন লাপিক লাথিক হিম ইয়েন নে কই সেন লাপিক লাথিক হিম সয়ং হেপমো তাজিংগি মেবং নেন কেরেক লে মুন ইং হেপমো নহি নিংবা মেথেগু আং হিম সয়ং নিংবা মেবেছু হেকে আং ইয়রিক মুঞ্চ ইত ওমেপ মারে ইয়রিক তুকমাহা লন ইয়াম্বক সুরু বা পোখে বালে চৌগুলে কেরেক লেমসুয়া বা মেবোখে আং ওয়া ইয়রিক তুকমা মেফুকু আং ওয়া খেললে চৌগুলে কন কোয়েম বা টেকনোলজি রে নো বা ও গাপ চোখ মা পোং থে ইয়াম্বক সং ইয়েনলে চোখ মা ইয়েমলে হেক মাগর নো বা পোং হেকে লে চৌগুলে কন কোয়েম বা তাজেঙ্গি হাং নো বা ইয়াম্বক হেমু ও গাপ চোখ মাগর নো বা পোং আং পেক মেন গ্র কলে আং হিংমন ফেটলান্দু আবি ককে রিকে কন কেরেক টেকনোলজি হা থোবো বা পোং ল পেক ল পথ তগি নুলে ইয়রিক কে থোবো বা পোখে আং ওয়া থোবো নু তং দং সুরু বা আং পোখে আং ওয়া কলেন নু বা সুম্বো রেন আনি হিংমন ও গাপ চোক মতে ইমা ইয়রিক কে এক পা ওয়া আগেপ সুম লাভছে আইন বা সাপচেং চুরে আল তুতু তুমিয়াং সামে গেন সামলো হেপসুম সামেপ মা মানুদিং মা সঞ্জিত্র সুব্বা রে কুইকলা ও